0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বিশ্ব বতাহ দিবস প্রতি বছরে 15 জুনের দিনটি বিশ্ব বতাহ দিবস বা ওয়ার্ল্ড উইন্ড ডে হিসাবে উদযাপন করা হয়। বায়ু শক্তির আবিষ্কার, সম্ভাবনা আর শক্তির যোগানে কেনেদরে পৃথিবীর শক্তিখণ্ডক নতুন রূপ দিব পারে, আমার অর্থনীতি কার্বনমুক্ত অর্থনীতিলৈ পরিবর্তন করিব পারে আর নতুন কর্মস্থলীর উদ্ভাবন ঘটাব পারে, এনেবর বিষয় সম্পর্কে সজাগতা বৃদ্ধির বাবে এই দিবস সমগ্র বিশ্বতে উদযাপন করা হয়। প্রথম অবস্থাত মানুষে কেবল সূর্যের পৰা পোনে পোনে পোৱা পোহর আর তাপ শক্তি ব্যবহার করেছিল। পাছত বতাহ শক্তি, জলশক্তি, জুই আবিষ্কারের পাছত জুইর তাপ শক্তি আদি ব্যবহার করবলে ধরে। পুরনি কালেরপরাই মানুষে বায়ু শক্তিক বিভিন্ন উপায়ে কামত লগাই আহিছে। কৃষকে বা গৃহিণী খেতি চপোৱাৰ সময়ত আজিও বায়ু শক্তি ব্যবহার করে। অতীজত মানুষে পালতরা, নাও, জাহাজ আদি চলাইছিল। যান্ত্রিক যুগের আরম্ভণিতে কিছুমান দেশত শস্যরপরা চাউল, আটা আদি প্রস্তুত করবলে বতাহচালিত মিলর ব্যবহার করেছিল আর কৃষি কামর বাবে বতাহচালিত পানি পাম্পরও ব্যবহার করা হয়েছিল। কয়লা, তেল, বিদ্যুৎ আদির আবিষ্কার হওয়ার পাছত বতাহচালিত যন্ত্রর ব্যবহার লাহে লাহে কমিবলে ধরে। আজির শক্তির নাটনিলৈ লক্ষ্য রাখি বায়ু শক্তি কামত লগার ব্যবস্থার দ্রুত উন্নতি হবলৈ ধরেছে। বতাহরপরা শক্তি আহরণ করবলৈ প্রধানকৈ বতাহ কল বা উইন্ড মিল ব্যবহার করা হয়। বতাহ কলর সহায়ত বতাহরপরা যান্ত্রিক শক্তি পোৱা যায়। এই যান্ত্রিক শক্তিক প্রয়োজন অনুসরি আন শক্তি যেনে বৈদ্যুতিক শক্তিলৈ রূপান্তর করিব পাৰি। বতাহ শক্তিরপরা শক্তি আহরণ করা সুবিধা হল এই যে যান্ত্রিক শক্তি হিসাবে বতাহ পোৱা যায়। মাথুন এই শক্তি কামত লগাবলৈ উপযুক্ত পন্থা উদ্ভাবন করাটহে মূল কথা। বতাহ কলর প্রধান অংশবর হৈছে এরোটারবাইন বা রোটর, জেনেরেটর, নিয়ন্ত্রক আর টাওয়ার বা স্তম্ভ। এরোটারবাইনের সহায়ত চলমান বতাহশক্তিক ঘূর্ণীয়মান যান্ত্রিক শক্তিলৈ সহজে আর পোনে পোনে রূপান্তর করিব পারি। ইয়ার রোটর বা ঘূর্ণকর লগত দুখন বা ততোধিক পাংখা বা ব্লেড যুক্ত থাকে। বতাহে ব্লেডত আঘাত করার লগে লগে টর্ক বা ভ্রামকর সৃষ্টি হয় আর তার ফলত ঘূর্ণক ঘুরবলে আরম্ভ করে। বতাহর গতি শক্তি এইদরে রটরের ঘূর্ণন শক্তিলৈ রূপান্তর হয়। এরোটারবাইনের রটরের ঘূর্ণনের হার সাধারণত প্রতি মিনিটত 40-50 হয়। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের বাবে জেনারেটরের রটরের ঘূর্ণন হার যথেষ্ট বেশি হব লাগে, যেনে প্রতি মিনিটত 3000 বার হব লাগে। সেই কারণে গিয়ার বা এনেকুৱা উপযুক্ত ব্যবস্থা ব্যবহার করে রটরের ঘূর্ণন হার বৃদ্ধি করা হয় আর পাছত জেনারেটর সক্রিয় করাত ব্যবহার করা হয়। বর্তমানলৈ বতাহ কল পানি পাম্প আর শস্য গুড়ি করার কার্যত ব্যবহার করা হয়েছে। উন্নত দেশবুরের কিছুমান ঠাইত অবশ্যই ঘরুয়া কামর বাবেও সরু সুরা বতাহ কল নির্মাণ করা হয়েছে। অদূর ভবিষ্যতত বায়ুপ্রধান অঞ্চলবোৰত বায়ু শক্তিক বিকল্প শক্তির

0: 5 জুলাইত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডত অনুষ্ঠিত হব। বিশ্বকাপ ফুটবলর কালি চতুর্থ দিনা গ্রুপ ইর এখন খেলত জার্মানিয়ে যা নিশা প্রথমবারের বিশ্বকাপত অবতীর্ণ হওয়া কুরাচাওক 7-1 গোলর ব্যবধানত পরাস্ত করে। ইপিনে ডালাসত অনুষ্ঠিত নেদারল্যান্ডস আর জাপানের মাজর খেলখন 2-2 গোলত ড্র হয়। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেইটিমান পুনরেবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাত দেশখনের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনায় মিলিত হব। 52 সংখ্যক G7 সম্মিলন আজিরে ফ্রান্সের এভিয়ানত অনুষ্ঠিত হব। রাষ্ট্রীয় পরীক্ষণ সংস্থায় অহা 21 জুনত পুনের অনুষ্ঠিত হবলগা চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমত নামভর্তি প্রবেশ পরীক্ষার এডমিট কার্ড মুক্তি করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানে 107 দিনিয়া যুদ্ধের অবসান ঘটায় হরমুজ প্রণালী মুক্তি করার এখন চুক্তি স্বাক্ষর করেছে। আর মহিলা টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারতে যা নিশা গ্রুপের এখন খেলত পাকিস্তানক 64 রানত পরাস্ত করে। আমার এটার বাতর ইমানতে অন্ত করে পরবর্তী বাতর পয়া 7:55।
1: এই আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু আর বিবিধ ভারতী গুৱাহাটী আজি পুৱা আগবাইছে শশাঙ্কদেব হালয়ে অনুষ্ঠানটির প্রযোজনা কার্তিক সূত্রধরৰ।

প্রিয় শ্রোতা, আজি বিশ্ব জ্যেষ্ঠ নাগরিক নির্যাতন সজাগতা দিবস। 2006 চনত আন্তঃরাষ্ট্রীয় জ্যেষ্ঠ নাগরিক নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক নামের সংস্থা এটাই এই দিবসের আরম্ভ করেছিল। 2011 চনত রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এটা প্রস্তাবের জড়িয়ে এই দিবসক স্বীকৃতি প্রদান করেছিল। এই প্রস্তাবের জড়িয়ে রাষ্ট্রসংঘের সকল সদস্য রাষ্ট্র, রাষ্ট্রসংঘের ব্যবস্থার সংস্থাসমূহ, আন্তঃরাষ্ট্রীয় আর আঞ্চলিক সংস্থাসমূহ, লগতে নাগরিক সমাজ, বেসরকারী সংস্থা আর ব্যক্তিসকলক উপযুক্তভাবে এই দিবস পালন করবলৈ আহ্বান জানা হয়েছিল। জ্যেষ্ঠ নাগরিক সকল হচ্ছে আমার সমাজের পথ প্রদর্শক তথা অভিজ্ঞতার এক ভরাল স্বরূপ। এই দিবসের এইবারের বাণী, জ্যেষ্ঠ নাগরিকক করা নির্যাতন কার্য প্রতিরোধ করা। এই দিবসের উদ্দেশ্য হল বয়সস্থ লোকের উপর হওয়া শারীরিক, মানসিক, আর্থিক বা অবহেলাজনিত নির্যাতনের বিরুদ্ধে মানুষক সজাগ করা আর তেওঁলোকৰ মর্যাদা রক্ষার বাবে সকলকে উৎসাহিত করা। ভারতের স্বাধীনতা আন্দোলনত যোগদান করা অসমৰ শেষৰজন শহীদ তথা 1942 চনৰ ভারত ত্যাগ আন্দোলনত ফাঁসিবরণ করা একমাত্র শহীদ কুশল কোঁৱৰৰ আজি স্মৃতি দিবস। 1918 চনত প্রাথমিক শিক্ষা শেষ করে কুশল কোঁৱৰে গোলাঘাটৰ বেজবুড়া মধ্য ইংরাজী বিদ্যালয়ত নামভর্তি করেছিল। 1919 চনৰ জালিয়ানওয়ালাবাগৰ হত্যাকাণ্ড আৰু তাৰেই ফলত সমগ্র ভারতবর্ষতে সৃষ্টি হওয়া বিদ্রোহ আৰু মহাত্মা গান্ধীৰ নেতৃত্বত আৰম্ভ হোৱা অসহযোগ আন্দোলনৰ প্রভাব অসমতো যথেষ্টভাবে পৰিছিল। 1921 চনত কুশল কোঁৱৰে এই আন্দোলনত জঁপিয়াই পৰে। সেই সময়ত তেওঁৰ বয়স আছিল 17 বছৰ। 1925 চনৰ জানুৱাৰী মাহত কুশল কোঁৱৰে ৰেংমাই প্ৰাথমিক বিদ্যালয় স্থাপন কৰি প্ৰধান শিক্ষকৰ দায়িত্ব দুবছৰ সম্ভালি 1927 চনৰ 17 জুনত বালিজান চাহ বাগিচাত বাগিচা পৰিদৰ্শক হিচাপে 1935 চনলৈ কাৰ্যনিৰ্বাহ কৰিছিল। স্বাধীনতাৰ লগতে কানি আৰু অস্পৃশ্যতা বৰ্জন আন্দোলনত কুশল কোঁৱৰে নামি পৰাত বাগিচাৰ কাম ত্যাগ কৰে আৰু সামাজিক

0: কাম করার স্বার্থত গোলাঘাট জেলা কংগ্রেসের সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করে। তেও সদায় অহিংসা আন্দোলনত গুরুত্ব দিছিল আর হিংসাত্মক পন্থাত অবিশ্বাসী আছিল। 1942 চনের 10 অক্টোবরের পুৱতি নিশা কিছুমান লোকে গোলাঘাট জেলার সরুপথারের চাংপুলের উচৰত রেলপথৰ কেইটামান চিৰি আঁতৰাই পেলোৱাৰ ফলত এখন সামরিক রেল দুর্ঘটনাত পতিত হয়েছিল আর বহুতো ব্রিটিশ আর আমেরিকান সৈন্যয় প্রাণ হেরুয়াইছিল। কুশল কোঁৱৰক রেল ধ্বংসৰ মূল ষড়যন্ত্রকারী বলে অভিযোগ করে ব্রিটিশ আরক্ষী তেওঁক গ্রেপ্তার করে আর 1943 চনের 15 জুন তারিখে যোৰহাট কেন্দ্রীয় কারাগারত তেওঁক ফাঁসি দিয়া হয়।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগুড়ি।
0: প্রিয় শ্রোতা, এগৰাকী অসমীয়া কবি রাজনীতিবিদ রূপনাথ ব্রহ্মর আজি উপজা দিন। বড়ো ভাষা সাহিত্যর বিকাশত তেখেতৰ বহুতো অবদান আছিল। তেখেতৰ আশা সুধিয়া চেষ্টাত বড়ো ভাষায় প্রাথমিক আৰু মাধ্যমিক বিদ্যালয়ৰ মাধ্যম হিচাপে স্বীকৃতি লাভ কৰিছিল। ছাত্র অবস্থাতে তেখেতে অবিভক্ত গোৱালপাৰা জিলাৰ শিক্ষিত ছাত্রসকলৰ লগ লাগি বড়ো ছাত্র সন্মিলনী নামে এটি অনুষ্ঠানৰ জন্ম দিছিল। এই অনুষ্ঠানৰ সম্পাদকৰ দায়িত্বত আছিল রূপনাথ ব্রহ্ম। এই সন্মিলনীর প্রচেষ্টাত সতীশ চন্দ্র বসুমতারীর সম্পাদনাত সংগঠনের মুখপাত্র বিবার 1924 চনত প্রকাশ পাইছিল। বড়ো ভাষা সাহিত্যর বিকাশত এই আলোচনীখনে যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিল। রূপনাথ ব্রহ্মই এই আলোচনীখনতে কবিতা, গীত, প্রবন্ধ আদি প্রকাশ করেছিল। 1923 চনত রূপনাথ ব্রহ্মই মদাৰাম ব্রহ্মর সঙ্গে লগ লাগি খন্দাই মেথাই নামৰ এখন গীত কবিতার পুথি সম্পাদনা করে উলিয়াইছিল। রূপনাথ ব্রহ্মর কবিতাবর ভিতর কেইটিমান হৈছে ঈশ্বরণী নাম গৌদৈ, আংনি দাবুং আফা, বিবার, আহ্বান, মিলন সংগীত আদি। ইয়াৰোপৰি বড়ো জাতির পরিচয়, ভ্রমণ বৃত্তান্তরে সৈতে আৰু বড়ো কাছাৰী এণ্ড দেয়ার কালচাৰ আদি তেখেতৰ উল্লেখযোগ্য রচনা। রূপনাথ ব্রহ্মই প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাত ছাত্রবৃত্তি লাভ করে 1914 চনত ধুবুরী হাইস্কুলত পড়িবলৈ যায় আর 1920 চনত মেট্রিক পরীক্ষাত উত্তীর্ণ হয়ে কটন কলেজের পর 1925 চনত স্নাতক ডিগ্রি লাভ করে। 1936 চনত তেখেতে রাজনীতির পথারত ভরি দিয়ে 1937 চনত অসম বিধানসভালৈ নির্বাচিত হয়। 1937 চনের পর 1968 চনলৈ রূপনাথ ব্রহ্মই কেইবাবারও অসম বিধানসভার নির্বাচিত সদস্য হৈ বন, পঞ্জীয়ন, আইন, চিকিৎসা, জনস্বাস্থ্য, বাণিজ্য আদি বিভাগৰ মন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিল। 1968 চনত তেখেতে লোকসভালৈ নির্বাচিত হয়েছিল। অসমীয়া গল্পকার, উপন্যাসিক আৰু শিক্ষাবিদ লক্ষ্মীনন্দন বৰাৰ আজি উপজা দিন। ৰামধেনু যুগৰ যিকেইগৰাকী সাহিত্যিকে সাহিত্য জগতত একবিংশ শতিকা পর্যন্ত নিজের স্থিতি সবল করে রাখিছিল সেই সকলের ভিতরত লক্ষ্মীনন্দন বৰা আছিল অন্যতম। সাহিত্যর ক্ষেত্রত এগৰাকী সৃষ্টিশীল সাহিত্যিক হিসাবে লক্ষ্মীনন্দন বৰাই কেইবাটাও যুগজয়ী সৃষ্টির যোগেদি অসামান্য প্রতিভার স্বাক্ষর রাখি গৈছে। 1954 চনত লক্ষ্মীনন্দন বৰাৰ প্রথম গল্প ভাওনা প্রকাশ পাইছিল। ইয়াৰ পরবর্তী সময়ত তেওঁ একাধারে সাহিত্য চর্চা করে আহিছিল আৰু গল্প, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, জীবনী, বিজ্ঞান বিষয়ক লেখা আৰু অনুবাদৰ ক্ষেত্রত তেখেতে যথেষ্ট অবদান আগবঢ়াই থৈ গৈছে। গঙাচিলনীৰ পাখি আৰু কায়কল্প লক্ষ্মীনন্দন বৰাৰ শ্রেষ্ঠ সৃষ্টি। গঙাচিলনীৰ পাখি কেইবাটাও ভাষালৈ অনুদিত হৈছে। এইখন উপন্যাসৰ কাহিনীৰে পদুম বৰুৱাই একে নামত এখন চলচ্চিত্ৰও নিৰ্মাণ কৰি উলিয়াইছিল। অসমীয়া সমাজৰ এক ক্লাছিক ইমেজ উপন্যাসখনত ৰক্ষিত হৈছে। লক্ষ্মীনন্দন বৰাৰ বেছিভাগ গল্প আৰু উপন্যাসতে অসমীয়া গ্ৰাম্য জনজীৱনৰ নিভাজ পৰিৱেশ প্ৰকাশ পাইছিল। তেখেতে কেইবাখনো কাকত আলোচনীর সম্পাদনার সৈতেও জড়িত আছিল। 2009 চনের পর তেখেতে সাহিত্য আলোচনী গৰিয়সীৰ সম্পাদক হিসাবে কার্যনির্বাহ করেছিল। তেখেতে প্রায় 150 অধিক উপন্যাস রচনা করে অসমীয়া সাহিত্যর ভঁড়াল টনকিয়াল করে থৈ গৈছে। অসমীয়া উপন্যাস সাহিত্যক গুণগত আৰু সংখ্যাগত দুটা দিশৰ পৰা

0: কাষ অনুষ্ঠানটি এয়া আগবঢ়াইছো।
1: সমূহ শ্রোতালৈ প্রীতি আর সম্ভাষণ জানাই আজির অর্ধ আকাশ অনুষ্ঠানত তেজপুর চানমারির সূর্যমুখী মহিলা সমিতির সদস্যাসকলে পরিবেশন কৰিবলৈ লৈছো এটি বিচিত্রানুষ্ঠান। আমার অনুষ্ঠান আরম্ভ কৰিছো এটি সমবেত কণ্ঠর গীত। এই গীতটি সূর্যমুখী মহিলা সমিতির শীর্ষ গীত। গীতটির কথা আর সুর সমিতির সদস্য টুটুমণি বৰাৰ।

0: ওয়ার্ক ফ্রম হোম, অধিক বেতন, মাত্র এটা ক্লিকতে। আরে বাহ,
1: অসিলে
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আর বি আই এ কয়,
3: জানি রক, সতর্ক হৈ রক।
4: উপপথ বোলছবিত এইবাৰ মনীষা হাজৰিকা।

0: free trade agreement. In his remarks, PM Fei Chou hailed India-EU FTA, describing it as one of the most ambitious trade pacts ever signed. The French city of Avignon is all set to host the 52nd G7 summit beginning tonight. French President Emmanuel Macron will formally welcome leaders of the G7 countries. India, Brazil, South Korea, Kenya and Egypt have been invited to the summit as partner countries. Prime Minister Narendra Modi will reach Avignon tomorrow to participate in the summit. The G7 summit under the French presidency has chosen some key priorities for the current year. These include reducing excessive macroeconomic imbalances, fostering shared growth, and renewing international partnerships. India has welcomed the understanding reached between the United States and Iran on ending the conflict in West Asia and open the Strait of Hormuz, the narrow waterway used to ferry one-fifth of the global oil supplies. In a social media post, Prime Minister Modi said, India hopes that the implementation of this understanding will help restore peace and stability in the region and ensure the freedom of navigation and commerce. The peace agreement will be signed on the 19th of June in Switzerland. The government has said that the LNG carrier Disha, carrying 62,370 metric tons cargo, has safely transited the Strait of Hormuz. Addressing the interministerial briefing in New Delhi today on recent developments in West Asia, Director in the Ministry of Ports, Shipping and Waterways, Upesh Kumar Sharma, said that the vessel is expected to reach Dahej port in Gujarat on Thursday. He said that the Directorate General of Shipping is closely monitoring the situation and is in continuous coordination with different stakeholders. Noida International Airport at Jewar in Uttar Pradesh commenced commercial flight operations today, marking a significant milestone in the country's civil aviation sector. Addressing the inaugural ceremony, Union Civil Aviation Minister K. Ram Mohan Naidu said the airport will serve as a hub for both domestic and international operations. Railways has approved a 201 crore rupee Kavach project for the Ambala division of Northern Railway. Kavach is an indigenously developed automatic train protection system designed to enhance operational safety. Railways has also approved 140 crore rupee Kavach project for the Ahmedabad division in Gujarat. In a major boost to India's renewable energy sector, Union Minister for New and Renewable Energy Prahlad Joshi today launched the Wind Turbine Supply Chain Management or WT Maruth portal during the Global Wind Day 2026 National Conference in Goa. Addressing the gathering, Mr. Joshi highlighted India's rapid growth in the wind energy sector. Ukrainian President Volodymyr Zelensky today said that Russia fired hundreds of drones and dozens of missiles at Kiev and Kharkiv cities last night that killed at least 11 people and set fire to a religious site. The attacks on capital Kiev and second largest city Kharkiv came after Zelensky and Russian President Putin held telephonic conversations separately with US President Donald Trump on Sunday. And in FIFA World Cup 2026, Sweden thrashed Tunisia 5-1 in their Group F match in Mexico today. In another fixture, Spain will play against Cabo Verde in Group H clash at Atlanta tonight at 9:30. And that's
1: Batari Hoitemoi Brazan Masoria. It's your Pradhan Batari Homohol. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোয়ে আজ প্রতিনিধি পর্যায়ের আলোচনা মিলিত হয়। ফ্রান্সের এভিয়নত আজিরে হবলগিয়া 52 সংখ্যক G7 সম্মেলনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রেল মন্ত্রালয়ে উত্তর রেলওয়ে আম্বালা সংমন্ডলের 201 কোটি টাকা কবচ প্রকল্প অনুমোদন জানাইছে। কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারিয়ে আজ শিলংত উত্তর পূব ভারত আন্তঃগাঁথনি সম্মিলন আর প্রদর্শনী মুক্তি করে। আৰু অসমৰ চাৰিবিধ সাংস্কৃতিক আৰু কাৰুশিল্পজাত সামগ্ৰীয়ে জিআই টেগ অৰ্থাৎ ভৌগোলিক সূচাংক লাভ কৰিছে। এতিয়া শুনক বিতং বাতৰি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোয়ে আজি প্রতিনিধি পর্যায়ে আলোচনাত মিলিত হয়। আলোচনার অন্তত যৌথ সংবাদমেল সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কয় যে ভারত আর স্লোভাকিয়ায় সম্পর্ক সর্বাঙ্গীন অংশীদারিত্বর মর্যাদার উন্নীত করার সিদ্ধান্ত লৈছে। তেওঁ কয় যে দুয়োখন রাষ্ট্রৰ মাজত প্রতিরক্ষা সহযোগিতায় গভীর পারস্পরিক বিশ্বাসক আর কৌশলগত অভিসরণক প্রতিফলিত করে। শ্রীমোদিয়ে উল্লেখ করে যে দুয়োখন দেশে প্রতিরক্ষা খণ্ডৰ ক্ষেত্ৰত উল্লেখযোগ্য চুক্তিপত্ৰতো স্বাক্ষৰ কৰে।

0: পৰিচৰ্যা অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।
1: বাইদেউ, চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবলই শিখ, তারপর খরচ কর।
1: কিন্তু বা
2: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
3: আচ্ছা, আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
0: এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া আগবঢ়াইছো চন্দন পাঠকৰ কণ্ঠৰ কেইটিমান গীত।

0: प्लेटफॉर्म नंबर 2 से चलने वाली सुपर फास्ट एक्सप्रेस के यात्रियों
1: मोयान
2: बात तोय न होय एटु मोबाइल चार्ज करিব লাগে
1: মগস্টু চার্জ কর
3: এনে রাজহুয়া পোর্টত ফোন চার্জ করিলে ব্যক্তিগত ডেটা হবো রাজহুয়া
1: দেখিলা
2: এউতা রবা মই পে করু সিগন্যাল নাই
3: এতিয়া কি করিবা
2: ফ্রি ওয়াইফাই আছে ন হয়
1: বুড়বক বুঝিল
3: পেমেন্টর বাবে নো ওপেন ওয়াইফাই
2: অর্থাৎ ফ্রড করক বাই বাই
3: আরবিআই কয়
1: সঠিক আরম্ভনি করক আর্থিকভাবে স্মার্ট হয়ে পড়ক।

0: আপুনি কিভাবে মনোভাব, নীতি আর সামাজিক কার্যকলাপর ক্ষেত্রে কি কি পরিবর্তনের প্রয়োজন যাতে আমার জ্যেষ্ঠ নাগরিক সকলে কেবল দীঘলীয়া জীবনে নহয় সুরক্ষিত, মর্যাদাপূর্ণ আর আত্মসন্তুষ্টির সঙ্গে এটি জীবন উপভোগ করবলে পারে?
1: হয়, মই ভাবো সকলো আমার যোনখিনি শিক্ষানুষ্ঠান আছে, শিক্ষানুষ্ঠান সমূহত পাঠ্যক্রমৰ বা কারিকরী শিক্ষার বাহিরেও নৈতিক আর আধ্যাত্মিক শিক্ষাকো অন্তর্ভুক্ত করিব লাগে। লগতে দৈনিক জীবন যাপনের শৈলী আর সুস্থ পরিয়াল গঠনের ক্ষেত্রে আলোচনা করিব লাগে। যিকোনো সামাজিক বা শৈক্ষিক সংগঠন সমূহত জ্যেষ্ঠ লোকসকলক অন্তর্ভুক্ত করিব লাগে। লগতে সমাজের বৃদ্ধ লোকসকলক সময় সময় রাজহুয়াভাবে সম্বর্ধনা জনোৱাৰ ব্যবস্থা হাতত লব লাগে, মই সেইবুলি ভাবো। আর এনে ধরনের পদক্ষেপে সমাজত জ্যেষ্ঠ নাগরিকর প্রতি এটা সন্মান বৃদ্ধি করিব বলি মই ভাবো। আর সন্মান বৃদ্ধি হলে তেওঁলোকৰ প্রতি হওয়া নির্যাতন কিছু হলেও কমিব বলি মই ভাবো।
0: বিশ্ব জ্যেষ্ঠজন উৎপীড়ন সজাগতা দিবস উপলক্ষে আজির এই বিশেষ অনুষ্ঠানত আমার সঙ্গে উপস্থিত থাকি বিষয়টির বিভিন্ন আইনি, সামাজিক আর মানবীয় দিকের উপর মূল্যবান মতামত আগবহার জিলা আইন সেবা প্রাধিকরণ চমুকৈ DLSA শোণিতপুরের উপ মুখ্য আইনি সাহায্য প্রতিরক্ষা পরামর্শদাতা অধিবক্তা হেমন্ত দাহাল স্যার, আপনার পুনর্বার আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।
1: ধন্যবাদ।
0: আর ইয়ার লগতে আজির এই বিশেষ অনুষ্ঠানটির মই নবজিৎ শর্মায় বিদায় মাগিছো। আজির এই অনুষ্ঠানটির প্রযোজনা গৌতম নাথর। ধন্যবাদ।
2: শ্রোতাসকলে, ইমান পরে বিশ্ব জ্যেষ্ঠজন উৎপীড়ন সজাগতা দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আগবাইছো প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ কণ্ঠৰ গোৱালপৰীয়া লোকগীত।

মন খানে খানে বিনয় মাতৃর ঘুমতি হেরায় হৃদয়ে খুনায় আঁকি দিয়া পোট কপাল খুয়ায় মন খানে।

হই মই নীরবে থাকিল অভিশাপ নিবিবি মোক, আই হো অভিশাপ নিবিবি মোক, আই তোর থাপন খুয়াই দিন, আই তোর চরণ ধুয়াই দিন, অরুণাচলতে বড় ঘর সাজিবি সৃষ্টি জিয়াই, মন ক্ষণে ক্ষণে মাতৃর ঘুমতি হেরাই, হৃদয়ে শুনায় আঁকি দিয়া ভোট কপাল শুনায়, মন ক্ষণে ক্ষণে।